0: Hebt u dan ook vriendschap met u afgesloten? Ja. En telefoonnummer gewisseld,
1: telefoonnummer,
0: adressen gewisseld, ja, zodat ja, u ook ja, daar ja, welkom bent als u een keertje ook de linkse weg afslaat.
1: Zeker. Er was een chef-kok was daar op het schip en die ja, Pawan Kumar. En die man vroeg ja, van waar kwamen wij? We zeiden, we zijn uit Nederland. Oh, Holland, zei je, ja, is een mooi land, dit en dat. En, maar hoe zijn jullie dan in Nederland beland? Dan moet je de hele geschiedenis weer gaan vertellen. Ons voorouder, mijn opa is vanuit India naar Suriname. En wij zijn van Suriname naar Nederland gekomen. En hen, 3-4 dagen had hij ervoor gezorgd dat wij net op zijn Hindoestaans. Dus daal, curry, paratha, roti, bhaat, al die dingen. 4 dagen heeft hij voor ons goed verzorgd. Ja, echt wel.
0: Garke bojan.
1: Dus eigenlijk lijspen naar Rajon Hamlokke Milalhe, die bestelker, hoe bestelker. Want wij eten niet alle soort vlees en van die dingen. Wij aten meer salam was daar, garnalen, kreef en vis.
0: Ja, ja.
1: Kwam hij dan een paar keer vegetarisch. En het was lekker.
0: Ja, zeer zeker.
1: Hij heeft vanmorgen nog een goede dag gestuurd voor ons. Hoe gaat het? Ik zeg goed.
0: Ja. En wat adviseert u aan ons, aan de luisteraars?
1: Een paar mensen hebben mij gebeld. Ik zeg, ja, ik vind het geweldig, zoiets. Ik heb die mensen direct gezegd, ik raad jullie aan. Ja, ik kan niet in hun portemonnee kijken hoe en wat. Maar als het kan, doe het een keer in je leven. Echt, het is de moeite waard.
0: Ja, nee, u hebt gelijk. U kunt niet in de immense portemonnee kijken. Maar het advies, denk ik, dat u wel zo kunt geven, inspiratie kunt geven.
1: Ja.
0: En als men het wil, dan kan men dan vanaf nu af gaan sparen.
1: Ja, maar kijk, als je naar Suriname gaat, dan betaal je voor je ticket, je betaalt voor een appartement, je huurt een auto. Dan kom je nog duurder uit dan die cruise. Want die cruise is niet 4 weken of 6 weken, het is bij elkaar 2 weken. En je vliegt vanuit Schiphol naar New York en vandaar begint je reis dan met de cruise.
0: Nou, dus elke cruise is wel anders, denk ik.
1: Ja, je kan ook in Miami met de cruise gaan, je kan ook via New York. Maar volgende keer gaan we Miami doen. Want ik vond New York was deze keer een beetje koud. Ik heb 2 keer al gezien, ik hoef New York niet. Te druk, Center Park, als je gaat, Times Square. En waar die effecten en dingen, waar ze die handelen, geld en alles. Waar die 2 bulls staan. En die.
0: Hamnajani.
1: Maar hoe heet dat? Dunia ke kar, waar we effecten beurt.
0: Oh, tja.
1: Ja, en dan heb je nog die Trump Plaza, is ook heel mooi.
0: Ik zeg maar je Google karke take, Google Maharaj.
1: Van
0: Google Maharaj, sab kuch jaane.
1: Manhattan, Bronx, Brooklyn, al die plaatsen zijn mooi. Dan heb je nog die vrijheidsbeeld op die eiland daar.
0: Ja, ja, ja.
1: Het is de moeite waard.
0: En hoe voelde het toen je daar was?
1: Ik heb het al een keer beleefd. Dit was de 2e keer in New York. Dus die dingen had ik al een beetje meegemaakt.
0: Oké, hoe hebt u dan het eerste keer ervaren toen u daar stond?
1: Ja, ik keek ook. Ik zeg, ja, dit is the country of God.
0: Country of God.
1: Ja, in die tijd, die Twin Tower was er nog, hè?
0: Ja, ja.
1: Maar dus nou niet meer. Die hebben ze wat anders een monument gemaakt daar nu. En je hebt heel veel Hindoestanen daar. Heel veel, als ik zeg Hindoestanen, niet uit Suriname alleen. Van India vooral, Pakistan. En die mensen beheren die hele taxiwereld daar. Als je een taxi bestelt, dan komt er een Sikh of een Indiër of een... meer Indiërs van India.
0: En voelde je veilig?
1: Jawel, je kan gewoon met ze communiceren. Hindi, libhai ab Hindi, samjhe, bole, ha, betaal elkaar. En dan, je zit liever met zo iemand dan iemand die je niet kent.
0: Dus met andere woorden, ham apan sarnaam ke Hindustani lon ke baat kari na. और अन्य अन्य बफॉल्किंग के हम उतना ना जाने लो बर के उस अप में भी ऐसे होगा कि दैट द ड्रैम्पल सोम्स तो होग इस उम सुल्क स्टापे ते नेम फॉर सोमेगे मेंसे मार सो वंडर दैट वे दिस गस्प्रेक हियर फूर इस दैट मेंसे दन लाग ड्रैम्पलिग वर्डे उम दिस स्टापे ते नेम जैसे को क्रूज भाइल ऑफ अन्य देश जाए के जहां पे कोई सोचे कि यहां पे बहुत मुश्किल होगा बात करने में और सफर करने में सब मैं जब तक वो कदम आप नहीं बढ़ाओगे तब कैसे जानोगे
2: क्योंकि अगर आप चाहे दुनिया को देखने को तो कदम आगे बढ़ाना पड़ेगा और जैसे कि शांता जी आप कह रहे हैं कि हम खास करके हम हिंदू लोग जो है तो शायद यही सोचते होंगे कि वहाँ जा कर के कैसे बातचीत करेंगे, वहाँ जा कर के और कैसे अपना सफ़र कैसे और बढ़ाएंगे ना।
0: हाँ, और आसान एखलक के प्रोग्राम है योसेफ जी के बर हम यहाँ पकड़
1: ठीक तब तब तब सवाल जवाब हम लोग दे ला तो सवाल जवाब हो
0: ना, और इतना आसान भी हो गए है ना कि गूगल महाराज है,
1: ऊपर सब चीज मिले।
0: ऊपर जाए से पहले अगर आप एक देश में जाना चाहते हो तो उस पर आप सर्च कर सकते हो, खोज सकते हो कौन गली में आप रहोगे, आपके होटल कहाँ पे रहेगा, आपके होटल कैसे रहेगा, और उस इर्द गिर्द में कौन सा चीज़ है कि आप कहाँ ऐसा जा सकते हैं, वहाँ के पैसा कैसे है, कहाँ की बदलना पड़ेगा, यानी सब सब। और जो आप उसको वहाँ उस देश के बोल बाला नहीं है ना, तो उसके लिए भी गूगल महाराज में होएगा ट्रांसलेटर। ट्रांसलेटर वो है जो आप हिंदुस्तानी में बात करोगे, जैसे हम ऐसे बात करते हैं, तो वो देश के जो भाषा है जैसे क्रोएशिया भल, इंग्लैंड भल, एंगल्स भल, फ्रांस भल, तो उस लैंग्वेज में वो ट्रांसलेट कर देगा कि जो सामने रहेगा आप सवाल करोगे तो वो समझ जाएगा, तो वो उस जवाब में देगा, तो तुम्हारे लैंग्वेज में यानी तुम्हारे भाषा में वो तुमको बता देगा। इतने आसान हो गए।
2: क्यों ना एक गीत की ओर बढ़ते हैं, और गीत का बोल क्या है कि सुहाना सफ़र

0: लक्ष्मीकांत प्यारेलाल के साज पर कि आजा तेरी याद आई, रवि साहब और लता जी आपको सुनाए हैं। चलो देखते हैं, यहाँ से पेश करते हैं विज्ञापन, विज्ञापन के बाद न्यूज़, और न्यूज़ के बाद मैं फिर वापस आ रहा हूँ। बस मैं यूँ गया हूँ, यूँ आया।
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 5 2 2 7 4। मेरी इन्फो radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocaat en kantoor aan het raam zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: PVV-statenlid Ronald van Tichelen moet een taakstraf uitvoeren van 200 uur... omdat hij is ingereden op een milieuactievoerster bij het Noord-Hollandse provinciehuis in Haarlem. De rechtbank Noord-Holland veroordeelt hem onder andere voor poging tot zware mishandeling en doorrijden na een ongeval. Het slachtoffer raakte niet zwaar gewond. Alle treinlijnen van de NS krijgen vanaf de dienstregeling van volgend jaar nummers. De vervoerder hoopt dat daarmee het plannen, reizen en overstappen eenvoudiger wordt. Zeker bij onverwachte verstoringen en werkzaamheden kunnen lijnnummers een grote verbetering zijn in de communicatie naar reizigers. Iran heeft fel gereageerd op nieuwe aanvallen door de VS. De illegale en criminele beschietingen schenden het staakt het vuren en maken het bestand ook bijna betekenisloos. Dat zegt het Iraanse ministerie van Buitenlandse Zaken. Ondertussen lopen de onderhandelingen over een vredesakkoord erg stroef. Uitkeringsinstantie UWV gaat een onderzoek doen naar de eigen werkcultuur. Dat zegt een woordvoerder na een bericht van het programma 1 Vandaag. Het onderzoek wordt gedaan door een extern adviesbureau en moet eind dit jaar zijn afgerond. Er zou een onveilige werkcultuur en een veel te hoge werkdruk zijn bij het UWV. En dan het weer. Vanmiddag kunnen er vooral in het oosten nog een paar buien vallen. Verder schijnt de zon regelmatig en bij een westelijke wind is het zo'n 18 graden. Vanavond gaat het vanuit het westen regenen. Vannacht koelt het af naar 12 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
7: Je hebt ons gevonden. Laat ons nooit meer gaan. Vahon Hindustani Radio.
1: हर काम के लिए, हर अफर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक, सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3 5 2 2 2 7 4। मेरी इन्फो radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer
0: 070-365-2247. जो लोग चून के मीटर पर आपका हृदय से स्वागत है फाउन हिंदुस्तानी रेडियो के कार्यक्रम में जो देनहाग शहर से प्रसारित हो रहा है। चलिए अगला गीत हम पेश करने वाले हैं और क्या ख्याल है फिल्म फिल्म फिल्म फिल्म होली आयरे में से निकाले नेगेटिव सेवन तक का ये गीत है मैं तो मुकेश इस तरह से